दोस्तों कहा जाता है कि 2022 में बॉलीवुड का समाचार कि इन 2022 vertegenwoordigde हिंदी सिनेमा 33% van de bioscoopomzet. Gevolgd door Telugu en Tamil. Goed voor respectievelijk 20% en 16%. Mumbai is een van de grootste filmproductiecentra's ter wereld.

Kaa kahite hea mausumi samachar. Nacht van donderdag op vrijdag wordt waarschijnlijk warmste ooit in Nederland. Het KNMI verwacht dat de nacht van donderdag op vrijdag de warmste nacht wordt die ooit is gemeten in Nederland. Het Weerinstituut gaat ervan uit dat de temperatuur in de beeld die nacht niet onder de 24 graden zal zakken. Ach. 33 graden ho jayega, 33 graden ho jayega, aur कल donderdag को 32 रहेगा, vrijdag के 34 graden हो जाएगा, फिर vrijdag के बाद 27, 23, dan gaat het een beetje afnemen. Maar आज कल और परो, boven 30 graden रहेगा, इसका मतलब अपने आप को सुरक्षित रखना है, सोनब्रांड क्रेम जरूर से लगाना है, अपने त्वचा को सुरक्षा रखना है, अपने सेहत के लिए पानी जरूर से पीते रहना, अगर जरूरी नहीं है बाहर जाने के तो घर में ही रहना, या पार्क में चले जाना, पेड़ के नीचे बैठना. Maar hou jezelf wel cool. Hou, bescherm jezelf. Drie over half negen, Ochala.

0: और चल चमेली बाग में और क्या खाएंगे। आपको तो मालूम है कि मेवा क्या होता है दोस्तों। और लता मंगेशकर और इस गीत को सुनाए, फिल्म का नाम है क्रोधी। और दोस्तों हम कहते हैं
1: म्यूजिक एंड इंफॉर्मेशन बाय फाहों हिंदुस्तानी रेडियो।
0: Miss Indian Beauty Pageant 2026 op zaterdag 27 juni 2026 vindt in Almere de spectaculaire finale plaats van de derde editie van de Miss Indian Beauty Pageant Nederland. Een unieke avond voor glamour, cultuur, entertainment en talent. Speciaal voor de Indiaanse en Hindoestaanse gemeenschap in Nederland. Miss Indian Beauty Pageant is de officiële Nederlandse partner in de selectie van de wereldberoemde Miss Indian Worldwide. Tijdens deze spectaculaire finale strijden de finalisten in de categorieën Miss en Mister en felbegeerde kroon en de kans op de Nederlandse internationale vertegenwoordiger op het wereldpodium. De finale vindt plaats op zaterdag 27 juni 2026 om de 1500 uur tot 2100 uur in het Oudvaarden College in Almere. Verwachten! Van vol indrukwekkende Bollywood entertainment, culturele trots en een onvergetelijke show voor de jong en oud. Koop je ticket dan bij je tickets via mibb.nl ticketen. Miss Indian Beauty Pageant 2026, waar schoon het talent, cultuur en samen komen.
2: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Bart Meijer. Honderdduizenden Nederlanders gebruiken afslankmedicijnen zoals Ozempic, maar bijna een derde regelt dit buiten de arts om. Dit blijkt uit onderzoek van het RTL Nieuwspanel. De inspectie Gezondheidszorg en Jeugd waarschuwt voor de grote risico's. Omdat de herkomst onbekend is, zijn er al gebruikers zo ziek geworden dat een ziekenhuisopname nodig was. Na een paar nachten zonder noodopvang moesten er vannacht toch weer 36 asielzoekers in Zwolle worden opgevangen, omdat er in Ter Apel geen plek was. Volgens het Rode Kruis betekent dit dat mensen overdag weer buiten op het grasveld moeten wachten. De organisatie noemt dit met de huidige tropische hitte erg zorgwekkend. Om te helpen deelt het Rode Kruis eten en water uit en staan er tenten voor schaduw. Het aantal kindontvoeringen neemt toe, dat meldt het Centrum Internationale Kindontvoering. Het afgelopen jaar zijn 270 kinderen door een van hun ouders zonder toestemming meegenomen naar het buitenland. Meestal gebeurt dit door de moeder, waarbij de meeste kinderen worden meegenomen naar Polen, gevolgd door Spanje en Syrië. En de politieke partij PRO doet vandaag een voorstel in de Tweede Kamer om mensen beter te laten nadenken over een digitale nalatenschap. Veel mensen leven tegenwoordig voor een groot deel online, maar na een overlijden kan het voor nabestaanden pijnlijk zijn als een profiel blijft doorleven. PRO wil daarom dat de overheid een campagne start, zodat mensen vooraf nadenken over wat er na een dood met hun wachtwoorden en social media profielen moet gebeuren. Het weer nog. De temperatuur stijgt vandaag naar 31 tot 36 graden. En lokaal kan het zelfs 37 graden worden. Op de Wadden blijft het koelen met 27 tot 30 graden. Vanavond blijft de hitte hangen en komende nacht daalt de temperatuur in het noorden naar 17 tot 19 graden. Terwijl in het midden en zuiden aan het eind van de nacht nog steeds temperaturen haalbaar zijn van 20 tot 23 graden. En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
0: हर काम के लिए हर एडवर्टाइजमेंट के लिए मौत के समाचार फरमाइश या जो भी खबरें आपको देना है आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl। हर एक एडवर्टेंसी हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक और टेलीफोन नंबर 07-3652-2747। मेरे इन्फो www.radiofahonfm.nl। of mail ons op info@vahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247. Aur yahan se hum apna kuch pyare pyara, pyare pyare lovely song bhi aap log ko hum sunayenge. Aur kehte hain, kya kehte hain dosto? Kehte hain, tu hazaar baar bhi rote to mana lunga tujhe. तू हजार बार भी रोते तो मना लूंगा तुझे, मगर देख मोहब्बत में शामिल कोई दूसरा ना हो. जब अगर मोहब्बत में कोई और आ जाएंगे तो कैसे मनाऊंगा. और कहते हैं कि किस्मत या मेरी इम्तिहान ले रही है, किस्मत या मेरी इम्तिहान ले रही है, तड़प कर तू मुझे दर्द दे रही है. दिल से कभी भी मैंने उसे दूर नहीं किया, फिर क्यों बेवफा का वो इंतहान, वो इंतजाम रह रही है. एक बार फिर दोस्तों, किस्मत या मेरी इम्तिहान ले रही है, तड़प कर या मुझे दर्द दे रही है, दिल से कभी भी मैंने उसे दूर नहीं किया, फिर क्यों बेवफा का वो इल्जाम दे रही है. दोस्तों हम चलते गीत की ओर कि बोल मेरे तकदीर में क्या है और मेरे हम सफर अब तो बता. और इस गीत को आओ मिलकर सुना जाए, प्यार भरी गीतों के बहार प्रोग्राम हम लेकर चलते हैं. मैथिली मुकेश नाइटिंगेल के लता जी इस गीत को गाया है, आओ सुना जाए.

ई हमारे सारेगामा पा कॉन्टेस्ट 2023 में en ze eindigde op de vijfde plaats, maar wat een stem zeg. Aglabiani si trakke kuchinene, awaze nene kalakare, apesunre. Hey, Sunil Shetty ka likha hua ye ati sundar bayan. Ek baar phir sunan ko ja rahe hai aap sabhi ko Suraj Jangan, Neha Kapoor aur Harun Gavin ne milkar beautiful song Another Jacket.

0: Amazon.
1: ये दुनिया अगर मिल भी जाए तो क्या है, अति सुंदर कंपोजिंग बाय ये अति ब्यूटीफुल और जबरदस्त टैलेंटेड गायक है ये हमारा, जो अभी आप सुना श्री सूरज जगन जी के मधुर आवाज में, एंड म्यूजिक रेयरेंज बाय की सी लॉय श्री। क्या बात है, वाह। तो मेरे प्रिय प्रिय श्रोताओं, वक्त हो चुका है कुछ ज्ञान के बातें अब हो जाए। पुराने जमाने और कुछ इस जमाने के विद्वानों, कुछ मशहूर मशहूर लोगों और कुछ पढ़े लिखे लोगों ने फ्रीहेट आजादी छुटकारा के बारे में अति सुंदर सुंदर ज्ञान से भरी हुई बातें लिखकर चले गए हैं। कुछ जीवित है और कुछ भी भगवान को प्यारे हो गए, और ये बातें मैं आप श्रोताओं के साथ बांटना चाहता हूँ, यही आशा उम्मीद लेकर कि कुछ ना कुछ सीख तो हम लोग इन बातों से जरूर प्राप्त करेंगे। तो जरा गौर फरमाएं। कहकर गया है श्री क्लोद अफलाइन, हे वॉज फ्रांस स्क्राइवर आइटगीवर एंड डिक्टर ओक पी एस वन एफन अफ सीन लीव वन 1901 तक 1992। और क्लोद अफलाइन ने कहा है आजादी के बारे में यारों की, द मेंस डी फ्रीहेट ऑफ एस्ट डेंट आन गेलुक। आगे में कहा श्री थॉमस मन, हे वॉज एन डच ऑथर क्रिटिकस एंड नोबेल प्राइज विनर लिटरेचर 1929 en leefde van 1875 tot 1955. और थॉमस मन ने कहा है आजादी छुटकारा फ्रीहेट के बारे में यारों की, डायरेक्ट गेकॉन्फ्रोंटेड मेट फनाटिस्म इज फ्रीहेट डी uit pure goedheid en humane skepsis niet meer aan zichzelf gelooft ten ondergang gedoemd. Een mond vol, maar heel goed. आगे में कहा है श्री बापू जी, हम लोगों का अपना महात्मा गांधी जी, है वॉज एन इंडियाज पोलिटिकस अथवकात यूरिस्ट एंड लीव्ड वन 1869 टॉट 1948। हम लोगों का बापू महात्मा गांधी जी ने कहा है, एक बसित अब्सोल्यूट नीट्स एंड सी दैट एक ऑप नाट दी बिसलेसिंग हैव गनोमन werd de wereld van mij ervaring met vier dingen verrijkt. Leven, macht, vrijheid en vreugde. Als gij die dingen wilt bezitten, mijn vriend, dan moet ook gij die weg gaan. Ook een hele goede hoor. Hats off to Bapuji. Aage me kaha ek aur mahaan padhe likhe insaan hamare Bharat bhumi ka, the great Krishnamurti ji. In India geboren spiritueel leraar, leefde van 1895 tot 1986. Al Krishnamurti ji ne kaha hai azadi vrijheid ke bare mein yaro ki, als je alle uitvluchten, alle hoop opgeeft, niet in verbittering, niet uit cynisme, maar omdat je met eigen ogen ziet dat er niets anders is dan vrees en wanhoop, dan beschik je over de vrijheid om te kijken. Te diep, maar heel goed. Agamik Hasri Johann Wolfgang von Goethe. Hij was een Duits schrijver en dichter, leefde van 1749 tot 1832. O Johann Wolfgang van Goethe, ne kaha hai azadi chutkara ke bare mein aruki. Men kan in echte vrijheid leven en toch niet ongebonden zijn. Aage mein kaha hai bahut hi purane zamane ka aadmi Seneca. Hij was een Romeins filosoof, staatsman en toneelschrijver en leefde vanaf 5 voor Christus tot 65 na Christus. Dus meer dan 235 jaar daar dicht en bebuurd. Zo oud is zijn wijsheid. Maar een hele korte, maar een hele goede. Goed opletten. Seneca ne kaha hai, alleen wijsheid is vrijheid. Punt. Een korte, maar een heel krachtige. आगे बढ़ते हैं और देखा जाए तो कहा है श्री सरन किर्कगार्ड. Hij was een Deens filosoof en leefde van 1813 tot 1855. O Søren Kierkegaard ने कहा है आजादी के बारे में, छुटकारा के बारे में यार की. Wat zijn mensen toch absurd? Zij gebruiken nooit de vrijheden die zij bezitten, maar zij eisen degenen die zij niet bezitten. Zij hebben de vrijheid van gedachten, maar zij eisen de vrijheid van meningsuiting. Samuel Johnson, hij was een Engels schrijver, leefde van 1709 tot 1784. O Samuel Johnson, nikaha hij, azadi, vrijheid ke bare mein aruki. Armoede is een grote vijand van het menselijk geluk. Zij vernietigt de vrijheid en maakt het uitoefenen van sommige deugden onmogelijk en van andere zeer moeilijk. Agamemnon, Franklin D. Roosevelt. Hij was een Amerikaans staatsman en de 26e president van Amerika en leefde van 1882 tot 1945. O Franklin D. Roosevelt, nikaha hij, vrijheid azadi ke bare mein aruki. De echte individuele vrijheid bestaat niet zonder economische zekerheid en onafhankelijkheid. Mensen die honger lijden en zonder baan zijn, zijn het materiaal waar dictaturen van gemaakt worden. En de laatste van vanavond, Kahahe Ek Mahan Sangeetkar, de great Bob Dylan. Hij is een Amerikaans muzikus, geboren 1941. Or Bob Dylan, Kahahe, vrijheid, azadi, chutkara ke bare mein aruki. Ik denk aan een held als iemand die de mate van verantwoordelijkheid begrijpt die zijn vrijheid met zich meebrengt. Ook een hele goeie van Bob Dylan. Tumhare priye priye shrotao, abhi aap kuch kahavte udaharan suna jo chutkara azadi ke bare mein jata hai. U heeft net kunnen luisteren naar een paar citaten die heel leerrijk zijn. En die gingen over de vrijheid. Hier is jouw middelijker in Batokomaya, aap sabhi ko sunaya ki kuch na kuch seekh to hum log jarur in baaton se praapt kiye hoge. To ek hi dam badhte hai, kuch nagme reh gaya hai nayi aawaze sunane ke. To ek aur naya aawaz jo bhi final mein pahunch chuka tha Saregamapa 2023 ka. Naam hai Rick Basu. Aur Rick Basu ke madhur awaaz mein aap sunenge O Be Dardia.